মাটিতে জীবন, এই মাটিতে জ নি বলনা, ইসকো জ বলনা, এই মাটিতে জীবন সবি, জীবন জি কাছে জ কে নিচে বিন্দি লগা লেনা হ্যাঁ, তো জীবন সবি আকি আকি দোবার আকি আকি আকি মোসিলো। अब पहला अंतर आएगा इसके बाद, दूर आकाहार, ये जो ना आका आकाश श को बोलते हैं वहां ह की तरह से, तो आका ये ह और ह के बीच में आका खार भी नहीं आकाहार भी नहीं आकाहार आकाहार लिखो, दूर आकाहार রহন কিয়নু লাগে লাগে খাগর তলির খাগর খাগর খ নি বলনা হ খাগর তলির খাগর মতলব সমুদ্র কে তল মে, তো খাগর তোলির মানিক কিয়ো মানিক কিয়ো নু মানিক কিয়ো নু লাগে লাগে ইসকে আ গয়া আহা আহা মাটির বুকুত হ্যাঁ মাটির বুকুত মনোর মালতি বুটলো মনোর মালতি বুটলো, ইসকে বাদ ফির ওই আ যায়গা এই মাটি রে মর মতে, ফির দূসরা অন্তর হ্যা মনোর করণি রে হুরর হুরর পাপরি রে পাপরি রে আজি ইতনা হো গিয়া না, আগে হুকুমার থাপো না হুজুয়া হুকুমার থাপো না হু জুয়া আগে লিখা না, হুন্দর হুদিনর খুদিনর নি খনি খ হুদিনর নতুন দৃষ্টি ইয়ে ট কো জরা ত জেসা বোলনা সফট করকে দৃষ্টি দৃষ্টি শনি সাই বোলনা দৃষ্টি দৃষ্টি কোনো না হুয়া আগে না আচ্ছা ঠিক আছে গানা শিখানা শুরু করতে হ্যাঁ স্বর দিয়ে যা